শুধু রাজ কাপুরজে, ভারতীয় সিনেমা কে মহান শোম্যান, জিন পর আধারিত হ্যায় আজ কা ইয়ে গীত গঙ্গা কার্যক্রম। ক্যুকি আজ হ্যায় 2 জুন, 2 জুন কো হি উনহোনে সিনে অর কহে কি ইস ফানি দুনিয়া কো অলবিদা কহ দিয়া থা। অর ইউঁ তো যদি হাম উন পর কোই ভি কার্যক্রম কেন্দ্রিত করতে হ্যায় তো দিন ভি কম পড় জায়েঙ্গে, পর গানে জো কি উন পর ফিল্মায়ে গয়ে হ্যায় ও খতম নহীঁ হোঙ্গে। উনকা পড়াও শুরু হুয়া ফিল্ম বরসাত সে, অর এসা শুরু হুয়া কি উনহোনে হিন্দি সিনেমা মে কই সারি ফিল্মো মে আপনে ঝন্ডে গাড় দিয়ে, অর ইয়ে হ্যায় এক বরসাত ফিল্ম কা খুবসুরত সনগমা।